শশী পাহাচের বনে কোন কানিয়ান লাভিয়ারং বেঙ্ক্রেন ভাঞ্ছ শশী তখন সে গান সুশক্ষিত শ্লপ গান কমল ফুঙ্কর জলে কি দেব সে প্রসঙ্গ।